কার্যক্রম থেকে আদে শুনুন সুক ভাইর সোলে। এ সিনেমা তো অভিজিৎ মিশ্রঙ্কর কণ্ঠতি। এই গীত রচনা স্নেহাশিষ দাস, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মিশ্র।

শেষ রাতে ই সিনেমাথু হ্যুমেন সাগরকর কণ্ঠতি শুনুনি গীত গীত রচনা পুষ্পক পরেড সঙ্গীত নির্দেশনা অর্শদ নিজাম।

ইনা সেসলা উড়িয়া সিনেমা গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর ইহাদে গোটে হিন্দি সিনেমা গীতর ক্রমটি সুনমা মুঝে কুছ কেহনা হ্যায় সিনেমার গীত গীতমানকু লিখিছন সমীর আর সুরতি সাজাইছন অন্নু মল্লিক। কার্যক্রমর পহেলা গীতটি কণ্ঠ দিয়েছন অনুরাধা পৌড়ওয়াল।

শ্রোতা বন্ধু, আজি রজ পর্বর শেষ দিন। আজি হচ্ছে বসুমতী স্নান। মা বসুমতী রজস্বলা হবার লাগি আমার চাষী ভাই মানে তাঙ্কু বিশ্রাম দেইথিসন। আজি হচ্ছে শেষ দিন। আজি মা বসুমতীকে স্নান করাইকি ক্ষীরি পিঠা বনাই করে ভোগ লগাসন, আর সভে মিশিকি খুশি মনাসন। ই পরব নারীর নারীত্বকে সম্মান জনাসি। ই পরব গোটে নিয়ারা পরব আয়। কাহলা যে কি বর্তমান যুগে ভিল আমি রজস্বলা হবার বাবদে কথা হবার লাগি লাজ করসু, সংকোচ করসু। কিন্তু ই পরবটা আমার রাইজে কেন আবহমান কালো পালিতেই আসুছে। ভাবুন তো, আমার সংস্কৃতি, আমার পরম্পরা কেতে মহান হয়। তাহলে শ্রোতা বন্ধু, খোলা ঝরকার পহেলা গীত শুনমা। পহেলা গীতটি কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, কথাচিত্র ডঙ্কি, গীত লিখেছেন ইরশাদ কামিল, সুরতি সাজিয়েছেন প্রীতম।

কার্যক্রমটি ইহাদে কুচকুচ হোতাহে কথাচিত্রর ই গীতটা শুনুন। কণ্ঠ উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক, গীতিকার সমীর, সুরদেইচন যতীন ললিত।

ইহাদে শুনুন আনন্দ পক্সিঙ্কর লেখানো এই গীতটা। কণ্ঠলতা মঙ্গেশকর, সঙ্গীত যতীন ললিত, কথাচিত্র দিলওয়ালে দুলহনিয়া লিয়ে যায়েঙ্গে।

আনন্দ মিলিন্দকর সঙ্গীত নির্দেশনা নু। শুনুন কায়ামত সে কায়ামত তক সিনেমার এই গীতটা। গীতিকার মজরু, কণ্ঠ অলকা ইয়াগনিকার, উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধু, বর্তমান সারা পশ্চিম ওড়িশার দেবদেব মহাদেবঙ্কর ও মাতা পার্বতীঙ্কর বিবাহ উৎসব শীতলষষ্ঠী পালন পাই খুব উৎসাহ ও উদ্দীপনা দেখা দেউছি। সতরে শ্রোতা বন্ধু, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মহামিলন হেউছি শীতলষষ্ঠী। এহা এক ধার্মিক বিধি নুহে, বরং দিব্যতার এক অবতারণা, যেউঠারে ভগবান মহাদেব এবং আদিশক্তি পার্বতী এক সাধারণ পরিবারর কন্যা ও জামাতা হয়ে লোকাচার সহিত সম্মিলিত হয়ে যাতে। শীতলষষ্ঠী বিষয়ে আগকু আহরি কথা হওয়া। এথর কার্যক্রমর প্রথম গীতটি শুণন্তু, বীর যারা কথাচিত্রর কণ্ঠ দিয়েছেন রূপ কুমার রাঠোড় ও লতা মঙ্গেশকর, সঙ্গীত নির্দেশনা সঞ্জীব কোহলি, গীতিকার জাভেদ আখতার।

শ্রোতাবন্ধু, দেব দম্পতিঙ্কর বিবাহ প্রতিবর্ষ সম্পূর্ণ লোকাচারে অনুষ্ঠিত হুয়ে। সাধারণত আম সমাজরে প্রস্তাবিত বিবাহটিয়ে যেপরি ভাবে হুয়ে, ঠিক সেইভাবে যাত্রা মধ্যে কন্যা দেখার আরম্ভ হুয়ে। প্রতিবর্ষ অক্ষয় তৃতীয়া দিন থাল উঠা দ্বারা এই রীতির পালন আরম্ভ হুয়ে। এই দিন কন্যা পিতামাতাঙ্কর মনোনয়ন করা যাই থাকে। তাপরে বিবাহ প্রস্তুতি আরম্ভ হুয়ে। বিবাহর দুই দিন পূর্বর পতরপেণ্ডি বা নির্বন্ধ করা যায়। এরপরে দেব নিমন্ত্রণ, তৈলাভিষেক ও শুভ লগ্নরে শিব পার্বতীঙ্কর বিবাহ সম্পন্ন হুয়ে। বিবাহ দিন সাধারণ বিবাহ নীতি পরি শোভাযাত্রার বরযাতি আসে পঁচিলা পরে সম্পূর্ণ লোকাচারে দেব দম্পতিঙ্কর বিবাহ ও পাণি গ্রহণ করা যায়। বিবাহ পরবর্তী রাতে যুগলমূর্তি বিরাট পটুয়ার ধরি শোভাযাত্রার নগর

শ্রোতা বন্ধু, সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা কেবল আধ্যাত্মিকতা এবং লোককলার এক স্মারকী নুহে, এহা পশ্চিম ওড়িশা পাই এক বিশাল আর্থিক প্রেরক পালটে। এই মহোৎসব সম্বলপুরকে এক চলচঞ্চল বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করে, জীবিকা নির্বাহর সুযোগ সৃষ্টি করে, পর্যটনকে প্রোৎসাহিত করে এবং আঞ্চলিক অর্থনীতিকে সুদৃঢ় মধ্য করে। প্রতিবর্ষ এই মহোৎসব হাজার হাজার লোককলাকার মঞ্চ ও আয়র উৎস প্রদান করে থাকে। এথর সমীর রচনার বিনোদ রাঠোড ও অলকা ইয়াগ্নিক কণ্ঠে শুণতু দিওয়ানা কথাচিত্রর গীত, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

তেবে শ্রোতা বন্ধু, কেবল অর্থ রোজগার নুহে, দেব দম্পতিকর বিবাহ, নগর পরিক্রমা ও মন্দির প্রবেশ তিন দিন ধরে বিশাল শোভাযাত্রার অনেক প্রকার নৃত্য ও বাদ্য সমগ্র অঞ্চলক মুখরিত করে। আধুনিক

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

কার্যক্রম শেষে সংযুক্ত পাত্র ও বাথিন মুখার্জী দ্বৈতকণ্ঠে গাইতিবা এই গীতটি শুনন্তু। গীত রচনা কার্তিকেশ্বর নায়ক।

0: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ସମୟ ଦିନ ଗୋଟାଏ ବାଜି 50 ମିନିଟ୍ ହେବାକୁ ଯାଉଛି। ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣନ୍ତୁ, ରିଲେ କରୁଛୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ପରେ ପରେ ମିଡ୍ ଡେ ନ୍ୟୁଜ୍ ଓ ଦୁପହର ସମାଚାର ଶୁଣିପାରିବେ। ରିଲେ କରିବୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ। ପରେ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣିବେ। ରିଲେ କରିବୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
1: ସମ୍ବାଦ ପଢ଼ୁଛନ୍ତି ମଳୟ ରଞ୍ଜନ ମିଶ୍ର। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ, G7 ଶିଖର ସମ୍ମିଳନୀ ଅବସରରେ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସହ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ପ୍ୟାରିସ୍ଠାରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆସନ୍ତାକାଲି ପ୍ରମୁଖ ଉଦ୍ୟୋଗୀ ସଂସ୍ଥାର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀଙ୍କ ସହ କରିବେ ବୈଠକ। ଦେଶର 26 ନିୟୁତ ହେକ୍ଟର ଅବକ୍ଷୟମୁଖୀ ଜମିକୁ ପୁନରୁଦ୍ଧାର କରିବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି ସରକାର। ହିଜବୁଲ୍ଲା ବିରୁଦ୍ଧରେ ଇସ୍ରାଏଲ୍ର ସାମରିକ ଅଭିଯାନକୁ ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସମାଲୋଚନା ଏବଂ ଭାରତ ଆଫଗାନିସ୍ତାନ ମଧ୍ୟରେ ଲକ୍ଷ୍ନୌଠାରେ ଜାରି ରହିଛି ପୁରୁଷ ବର୍ଗ ଦ୍ୱିତୀୟ ଦିନିକିଆ ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍। G7 ଶିଖର ସମ୍ମିଳନୀ ଅବସରରେ ଆଜି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏବଂ ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପଙ୍କ ମଧ୍ୟରେ ସନ୍ଧ୍ୟାରେ ଦ୍ୱିପାକ୍ଷିକ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଗତବର୍ଷ ଫେବୃୟାରୀ ମାସରେ ୱାଶିଂଟନ୍ DC ଉଭୟ ନେତା ଶେଷଥର ଲାଗି ଦ୍ୱିପକ୍ଷୀୟ ବୈଠକରେ ପରସ୍କରକୁ ଭେଟିଥିଲେ। ଆଜିର ବୈଠକରେ ଦୁଇ ଦେଶ ମଧ୍ୟରେ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଜାରି ରହିଥିବା ସହଯୋଗକୁ ଅଧିକ ମଜବୁତ କରିବା ପାଇଁ ଉଭୟ ନେତା ଆଲୋଚନା କରିବେ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। ଏହା ସହିତ ପାରସ୍କରିକ ସ୍ୱାର୍ଥ ସମ୍ବଳିତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଆଞ୍ଚଳିକ ଏବଂ ବିଶ୍ୱସ୍ତରୀୟ ଘଟଣାବଳୀ ଉପରେ ମଧ୍ୟ ସେମାନେ ମତ ବିନିମୟ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବୈଠକକୁ ରଣନୈତିକ ଭାବରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିବେଚନା କରାଯାଉଛି। ବୈଷୟିକ ଆହ୍ୱାନଗୁଡ଼ିକର ମୁକାବିଲା ଦିଗରେ ଭାରତ ନିରନ୍ତର ସକ୍ରିୟ ଭାବେ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଆସୁଛି। ପ୍ରମୁଖ ଅନ୍ତର୍ଜାତୀୟ ମଞ୍ଚ ଏବଂ ପରାମର୍ଶ କ୍ଷେତ୍ରରେ ଭାରତର ବ୍ୟାପକ କୂଟନୈତିକ ସମ୍ପର୍କ ଏହାର ବ୍ୟାପକ ଅଂଶଗ୍ରହଣକୁ ପ୍ରତିଫଳିତ କରୁଛି। ସମସ୍ତଙ୍କୁ ସୁଫଳ ପ୍ରଦାନ କରିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଏକ ସନ୍ତୁଳିତ ସମାବେଶୀ ଏବଂ ନିରନ୍ତର ଆର୍ଥିକ ଅଭିବୃଦ୍ଧିକୁ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ କରିବା ଶୀର୍ଷକ ଅଧିବେଶନରେ ଶ୍ରୀ ମୋଦି ଯୋଗଦେବେ। ଏଥିରେ G7 ସଦସ୍ୟ ରାଷ୍ଟ୍ର, ସହଭାଗୀ ଦେଶ, ଆନ୍ତର୍ଜାତିକ ମୁଦ୍ରାପାଣ୍ଠି ଏବଂ OECDରେ ପ୍ରତିନିଧି ଅଂଶଗ୍ରହଣ କରିବେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଫ୍ରାନ୍ସ ଗସ୍ତ ଅବସରରେ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ପ୍ୟାରିସ୍ଠାରେ ପହଞ୍ଚିବେ। ପ୍ରବାସୀ ଭାରତୀୟ ପ୍ୟାରିସ୍ଠାରେ ଶ୍ରୀ ମୋଦିଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବା ପାଇଁ ଉତ୍ସାହର ସହ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ଶ୍ରୀ ମୋଦି ଆସନ୍ତାକାଲି ପୂର୍ବାହ୍ନରେ ପ୍ରମୁଖ ଉଦ୍ୟୋଗୀ ସଂସ୍ଥାର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହ ଆଲୋଚନା ବୈଠକରେ ଯୋଗଦେବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଏହାପରେ ୟୁରୋପର ପ୍ରମୁଖ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ଓ ନବସୃଜନ ସମାବେଶ ଭିଭାଟେକ୍ ଶିଖର ସମ୍ମିଳନୀରେ ଶ୍ରୀ ମୋଦି ଯୋଗଦେବେ। ଏହି ସମ୍ମିଳନୀରେ ଭାରତୀୟ ଷ୍ଟାର୍ଟଅପ୍ ଅଂଶଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ଭାରତୀୟ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ଉଦ୍ୟୋଗ ଭିଭାଟେକ୍ର ବିଶ୍ୱସ୍ତରୀୟ ଧ୍ୟାନ ଆକର୍ଷଣ କରିବାର ଆଶା କରାଯାଉଛି। ସେଠାରେ ପ୍ରବାସୀ ଭାରତୀୟ ସଦସ୍ୟଙ୍କ ସହ ମତ ବିନିମୟ କରିବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଭାରତ ଫ୍ରାନ୍ସ ମଧ୍ୟରେ ସୁଦୃଢ଼ ସମ୍ପର୍କକୁ ପ୍ରତିଫଳିତ କରିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ ସେଠାରେ ଏକ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆୟୋଜନ କରାଯାଉଛି। ଶ୍ରୀ ମୋଦି କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତାର ସୁରକ୍ଷିତ, ତ୍ୱରିତ ଏବଂ ପ୍ରଭାବଶାଳୀ କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନ ସୁନିଶ୍ଚିତ କରିବା ପ୍ରସଙ୍ଗ ଆଧାରରେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେବେ। G7 ସଦସ୍ୟ ରାଷ୍ଟ୍ର ନେତୃମଣ୍ଡଳୀ, ସହଭାଗୀ ରାଷ୍ଟ୍ର ତଥା ଅଗ୍ରଣୀ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ଉଦ୍ୟୋଗଗୁଡ଼ିକର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଏଥିରେ ଯୋଗଦେଇ ଡିଜିଟାଲ୍ ନବସୃଜନ ଏବଂ ଦାୟିତ୍ୱପୂର୍ଣ୍ଣ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ବିକାଶ ଉପରେ ମତ ବିନିମୟ କରିବେ। ସମ୍ମିଳନୀ ଅବସରରେ ଶ୍ରୀ ମୋଦି ୟୁରୋପୀୟ କମିଶନର ଅଧ୍ୟକ୍ଷ ଉର୍ସୁଲା ଭନ୍ ଡେର୍ ଲେୟନ୍ ଏବଂ ଜର୍ମାନ୍ ଚାନ୍ସେଲର ଫ୍ରେଡ୍ରିଚ୍ ମର୍ଜଙ୍କ ସହ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା ବୈଠକ କରିବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଶ୍ରୀ ମୋଦି ଗତକାଲି କେତେକ G7 ସଦସ୍ୟ ରାଷ୍ଟ୍ରମୁଖ୍ୟ ଏବଂ ସହଭାଗୀ ରାଷ୍ଟ୍ରର ଶୀର୍ଷ ନେତୃତ୍ୱଙ୍କ ସହ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା କରିଛନ୍ତି। ଦେଶରେ ଅବକ୍ଷୟମୁଖୀ ଜମିର ପୁନରୁଦ୍ଧାର ପାଇଁ ସରକାର ପ୍ରୟାସ ଜାରି ରଖିଛନ୍ତି ବୋଲି ପରିବେଶ, ଜଙ୍ଗଲ ଓ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ମନ୍ତ୍ରୀ ଭୂପେନ୍ଦ୍ର ଯାଦବ କହିଛନ୍ତି। ଏହା ପ୍ରକୃତିର ସେବା ସହିତ ମାନବତାର ଭବିଷ୍ୟତକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବାରେ ସରକାରଙ୍କ ଅଙ୍ଗୀକାରବଦ୍ଧତାକୁ ପ୍ରତିଫଳନ କରୁଛି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ବିଶ୍ୱ ଜଳଶୁଷ୍କ ଅଞ୍ଚଳ ଏବଂ ମରୁଡ଼ି ମୁକାବିଲା ଦିବସ 2026 ପାଳନ ଅବସରରେ ଆୟୋଜିତ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସମ୍ବୋଧନ କରି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଯାଦବ କହିଛନ୍ତି, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଦେଶର 26 ନିୟୁତ ହେକ୍ଟର ଅବକ୍ଷୟମୁଖୀ ଜମିକୁ ପୁନରୁଦ୍ଧାର କରିବାର ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି। ଏ ଦିଗରେ ସରକାର ସକ୍ରିୟ ଭୂମିକା କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। ରାମସର ସାଇଟ୍ ଏବଂ আর্দ্রভূমি সহরগুড়িকে বন্যাজল পরিচালনা এবং অতিরিক্ত জল সংরক্ষণ পাই সরকার প্রাথমিকতার সহ কার্য করুছন্তি বলি মন্ত্রী শ্রী যাদব কহিছন্তি।
2: हम पूरी तरीके से अपने मंत्रालय की प्रतिबद्धता, माननीय प्रधानमंत्री जी ने जो कॉप 2014 की दिल्ली डिक्लेरेशन के समय में करी थी कि हम 26 मिलियन हेक्टर को 2030 तक एक तरीके से रेस्टोरेशन का काम करेंगे। भारत सरकार अपने ग्रीन इंडिया मिशन में लगभग 1.7 लाख हेक्टर जमीन का कार्य हमने किया है और कैंपा के समर्थन से भी पिछले 5 वर्षों में 3.2 लाख हेक्टर का हम लोगों ने फॉरेस्टेशन करने का काम किया है।
1: শ্রী যাদব কহিছন্তি, চাষ কার্যের অত্যধিক ইউরিয়া সারর উপযোগ খাদ্য শৃঙ্খলার আহ্বান সৃষ্টি করুছি, মৃত্তিকা স্বাস্থ্য অবক্ষয় যোগ জমির উর্বরতা হ্রাস পাউছি। মন্ত্রী শ্রী যাদব বিকাশ এবং পরিবেশ সংরক্ষণ মধ্যে সন্তুলন রক্ষা উপরে গুরুত্ব প্রদান করিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। হিজবুল্লা বিরুদ্ধে ইসরায়েলর সামরিক অভিযানকে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প সমালোচনা করেছেন। বহুদিন ধরে জারি রহিথিবা এই সংঘর্ষ ফলরে বহুসংখ্যায় সাধারণ নাগরিক মৃতাহত হয়েছেন বলে শ্রী ট্রম্প কহেছেন। এভিয়ানাঠারে চালিথিবা G7 শিখর সম্মেলনকে সম্বোধন করে শ্রী ট্রম্প সামরিক কার্যানুষ্ঠান পরিচালনাকে দায়িত্বপূর্ণভাবে নির্বাহ করিবাকু ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুঙ্কু অনুরোধ করেছেন। অন্যপক্ষে আমেরিকা ও ইরান মধ্যে হওয়াকু থিবা চুক্তিনামা পরিপ্রেক্ষীরে ইসরায়েল লেবানন সংঘর্ষ এক প্রমুখ প্রসঙ্গ ভাবে উভা হয়েছে। শ্রী ট্রম্প কহিছন্তি, চুক্তিনামার সমস্ত বিবরণী আগামী দিনের সার্বজনীন করা যাব। পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্তা শুক্রবার দিন আমেরিকা ও ইরান মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সুইজরল্যান্ডে স্বাক্ষরিত হবার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কহিছন্তি, গত দশন্ধি মধ্যে দেশের প্রতিরক্ষা ক্ষমতার গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিছে। আত্মনির্ভরশীল দৃষ্টিকোণ আধারে নবসৃজন, প্রযুক্তিবিদ্যা এবং স্বদেশী উৎপাদন ব্যাপক হয়েছে। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি কহিছন্তি, আকাশ স্থলভাগ এবং জলভাগের ভারতের নিজের প্রতিরক্ষা দক্ষতাকে অধিক সশক্ত করেপারিছে। বিকশিত স্বদেশী প্রযুক্তিবিদ্যা এবং আত্মনির্ভরশীলতা জাতীয় সুরক্ষা ক্ষেত্র পাই এক দৃঢ় ভিত্তিভূমি প্রতিষ্ঠা করে বলে প্রধানমন্ত্রী কহিছন্তি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে গত 12 বর্ষ মধ্যে ভারত সুরক্ষা দৃষ্টির সশক্ত হয়ে পারিছে। আভ্যন্তরীণ সুরক্ষা এবং বাহ্য শত্রুঙ্ক উপরে বিনাশকারী পদক্ষেপকু সুনিশ্চিত করা যাই পারিছে। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী শাহ কহিছন্তি, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপরেশন সিন্দুর ভলি পদক্ষেপ সীমাপার শত্রুঙ্কু দৃঢ় জবাব দেই পারিছে। ধারা 370 উচ্ছেদ, নকসলবাদ মূলোৎপাটন এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলিকে 12 অধিক স্বাক্ষরিত হয়েছে চুক্তি আভ্যন্তরীণ সুরক্ষা ক্ষেত্রকে সশক্ত করে পারিছে। জাতীয় সুরক্ষা প্রতি সরকার অঙ্গীকারবদ্ধতা বিশ্বস্তরের ভারতকে এক প্রশংসাযোগ্য রাষ্ট্রে পরিণত করে পারিছে বলে শ্রী শাহা কহিছন্তি। নিট ইউজি পুনঃ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যাচ্ছে এবং সরকার এহাকু সম্পূর্ণ সংবেদনশীলতা ও সতর্কতার সহ পরিচালনা করিবা নেই প্রস্তুত অছন্তি বলে বিজেপি মুখপাত্র তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী কহিছন্তি। নয়াদিল্লী দলীয় কার্যালয়ঠারে গণমাধ্যমকু সম্বোধন করে পুনঃ পরীক্ষা নেই ছাত্রছাত্রীঙ্কু উপরে চাপ সৃষ্টি করিবা এবং সেমানঙ্কু একাগ্রতা ভঙ্গ করিবা পাই বিরোধী কংগ্রেস প্রয়াস করুছি বলে শ্রী ত্রিবেদী কহিছন্তি। এথিপাই শ্রী ত্রিবেদী কংগ্রেস নেতা তথা লোকসভা বিরোধী দল নেতা রাহুল গান্ধীঙ্কু সমালোচনা করিছন্তি। ভারত এবং আফগানিস্তান মধ্যে দ্বিতীয় দিনিকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ লক্ষ্ণৌর একনা ক্রিকেট স্টাডিয়ামঠারে জারি রয়েছে। টস জিতে আফগানিস্তান ভারতকে প্রথমে ব্যাটিং করা আমন্ত্রণ করেছে। বর্তমান সুদ্ধা ভারত 1-0 সিরিজে অগ্রণী রয়েছে। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত খেলার অস্ট্রিয়া 3-1 গোলরে জোড়ানকু পরাস্ত করেছে। দীর্ঘ 36 বর্ষ পরে বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার অস্ট্রিয়া এর প্রথম বিজয় হাসল করেছে। অন্য ম্যাচগুলিক মধ্যে আর্জেন্টিনা আলজেরিয়া বিপক্ষে 3-0 গোলরে বিজয় হাসল করেছে। আর্জেন্টিনা দলর তারকা খেলাড়ি লিওনেল মেসির হ্যাট্রিক অর্জন করেছন্তি। অন্যপক্ষে নরওয়ে 4-1 গোলরে ইরাককু পরাস্ত করেছে। ফ্রান্স সেনেগলকু 3-1 গোলরে পরাস্ত করেছে। ইরান ও নিউজিল্যান্ড এবং উরুগুয়ে ও সাউদি আরব মধ্যে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভারতীয় পানিপাগ বিভাগ কহিছি, ওড়িশা সমেত তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলক আসন্তা 5 দিন মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ নিয়ে পাগ অনুকূল রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপহিমালয় অঞ্চল এবং সিকিমে আজ প্রবল বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। G7 शिखर सम्मेलन अवसर में आज संध्यारे अमेरिका राष्ट्रपति द्विपाक्षिक आलोचना करिबे प्रधानमंत्री। प्यारिस प्रधानमंत्री आसंता काली प्रमुख उद्योगी संस्थार कार्यनिर्वाही अधिकारी करिबे बैठक। देशर 26 नियुत हेक्टर अवक्षयमुखी जमी को पुनरुद्धार करने लक्ष्य रखिंट सरकार। हिजबुल्ला विरुद्ध इस्राएल सामरिक अभियान को आमेरिका

0: কিন্তু নামে একাবত সম্পত্তি, একাবত নামে অস্মিতা, নামে পরিচয়, আদানি নামে সাংগেন
1: অনা
0: কথা। তো এই কথা বন জেতির নাম যদি সামাজিক স্তর নু যদি বুঝরত আউ আগলি কথালে নামে সমাজ গে লাগানি ভল মান। ইদানটা তেঙ্কার গঙ্গা ঘাটি কথা হলে এই গঙ্গা ঘাটি গে নেইকরি আ যেন শ্রোতা বন্ধু গুঠিয়ার হেতকি আরগার আহা নিমা নাকুন মেনালনার এই গঙ্গা ঘাটি বাবদ নু তামান এদের তেঙ্গা গে লাগান চাহ রাখুন।
1: এন তামান তেঙ্গন যে নিন মাতকুনি তেঙ্গাল করা গিয়া যে মন নির্মল ছাপল গঞ্জা মন বন্ধু ঠিক ই কাদার পরম্পরা রাচার রীতিনীতি তো ইয়ত আ আলার যাহা বিশ্বাসী রাচার আর বিশ্বাসী রাচার বলি কি না আমার বিশ্বাসে জাতি হি বানার আর নেকান বিশ্বাস কান কোন ভগবান সেন্তি উচ্চার আসন নাম চি দাঁত নাম কুণাত কিন্তু আকুন ই আধুনিকতার চাকচক্য এন্তা মঞ্জকান আর আলার যে মানে বিহজ মঞ্জার কেরা দিন কুণা শুনটা বাজকুন আসে কোয়ালিটি এদের রানা কথা আর কোয়ালিটি বহত আমার ডিটোরিয়েট কামা কালি খুব বহত ডিটোরিয়েট মা মান্না কথা কোয়ালিটি খানকি কুণা হিসাব থেকে রানা কথা
0: রানা কথা। তো পাঁচ লোক মিশ্রি গিরি যেন অন্টা সংগঠন কামা ক্ষেত্রে কিছি আর ই যেন গঙ্গা ঘাটি কি যেন রীতিনীতি আতলি আপন নিশ্চিতভাবে মান্না কথা বলি গিরি
1: এ বিচার
0: ভাবত নিমে বিচার আতলি আর যেতে বি ভাবনা কথা কিন্তু এরা খাতরালি যে অর্তু মালা এংহে আজস কাঙ্গে আজিত কাঙ্গে বুয়াস কাঙ্গে আয়াং তেঙ্কিচা যে মালা নিন এঙ্গা এঙ্গে অস্থিপন গঙ্গা হকি বলিকিরি যদি তাঙ্কে সামর্থ্য মানজা আর তান যদি প্রকৃতিরে আ গঙ্গা গে কাল দাস হেলে আসান নামে সামাজিক স্তর নু তাঙ্গান একানে স্বীকৃতি চিয়া খাতরালি গ্রহণ গানা খাতরালি কা তাঙ্গান একানে অন্টা সামাজিক হিসাব নু
1: বঢ়িয়া নেত যদি সক্ষমতার গীত কিংবা নেত মনস্তকানার যে এন ভাই এহে হচল বস আসন এলাহাবাদ খতরনাক আত আস হস বাকি এমে আপত্তি দি মানো আজ্ঞা
0: ঠিক ঠিক হ্যাঁ। তা ই যদি নাম যেত কি উদার মানত নিশ্চিতভাবে উদারতা নু যেতে কথা সমাধান মানা আঙ্গি হলে আউ অন্টা ব্যবস্থিত ঢঙ্গ নু নামে রীতিনীতি বন চালাব বলিকি যদি কঠোর মানত কত হলে রীতিনীতি ইধি আসান ভলকি যদি গ্রহণ মানান তা যাহা বি মানা নেখে যেন সুবিধা আ সুবিধা নু পাঁচ লোক ঋণ হইকি যদি আনু পাবু এ কথালে নামে নেখে না অসুবিধা মালমানি। তো শেষে নিম ই যেন নামে সামাজিক যেন পরম্পরা আতিলি ই যেন গঙ্গা ঘাটি গে আউ আলার যেন্তাকি ইনু সম্পৃক্ত রানার আউ নিজর হিসাব নে ভি যেন্তা গঙ্গা ঘাটি গে কালনার তাঙ্গে সঙ্গে সঙ্গে আকুন যেন প্রকার বিধি ব্যবস্থা মানজা দিন কা আলার গে ওটা মন নু বার্চা দিন যে মাল্লা এমহে পরিবার নু ওটা নেখে যদি কেচার চাপিয়ার কেরার হলে জলদি শুদ্ধি মানম কম বারো দিনিয়া কা এগারো দিনিয়াকে যাহা ওটা পরম্পরা আকুন নাম কামাল দাত আবদ আর আগলিনতা যেন পরম্পরা রাজা যে দুই বর্ষ নু যেন ওটা তিথি আতলি আন্নু যেন কামাল দাত ই বন মিশিকি টিকি আগ্রুন ভিনিন তেঙ্গালকার যে ওটা প্রতীকাত্মক যেন কুঁড়ি বন নাম ওহরাল দাত আদাত জোড়ে তাতে ওটা ব্যালান্স ইয়ালি মানে পুরা প্রাচীন নামে পুরখান্তা আর নামে আধুনিক যেন আকুন সামিয়া বাদরা রাখিছি আর একানিকি নামে চালরাল দাত আ কথা বন ব্যালান্স ইকি ওটা যেন কমিটি কামচ কাদার গুঠি আর আগলি হওয়ালদার বাড়িটি কথা তা শেষে এদের তেঙ্গর ই বাবদ নু দুই পদ খালি
1: এঘে মেসেজ মানত যে কুঁড়ি যাহাই বি হেবড়া ঘাঁটি যাহা বি রানাদ হচল হেবড়া গে ঘাঁটি কামচ কাদার কিন্তু স্বয়ং শাসিত আমা মানানিম যেহেতু মহাখোলা অন্ডর নু আতলদার মহাখোলা তাকে ডাইমেনশন চিও দিগদর্শন চিও যাহা চিয়ালি আজকে লাগান ব্যবস্থা কামা যদি না কেনসি ডিফারেন্সেস আতলি আদান যেতে অকত
0: আপোস মিল
1: আপোস বিচার ব্যবস্থা কামা জনতা কি আকুন চেঙ্গা গালিয়া যে কার্তিক দশমী নু এম কামাল দাম আঠেরটা ঘাটি ধি কার্তিক দশমী কামাল আর কার্তিক দশমী কাম আঠে ঘাটি নাম তামে সঙ্গে সামিল মামন্দাত কা এমই তামে সঙ্গে সামিল মামন্দাত খুদকে লাগান যেহেতু পুণ্য মাস কার্তিক আতলি মাঘ সপ্তম মাঘ মাস ইধি পুণ্য খুব নাম যেতে সেগ্রিগেট কামচত যে নেদ নেদ একা একা উলা তামে বন ফাংশন মানে কামর কিন্তু যেতেরকে যেতে সঙ্গে সপোর্ট রাজকুন নামে পরস্পর ভিতরে নাম বুঝামনা সুবিধা মান আকুন এককন্দ্রিক মানা কালদাত ঘাটি নু সীমিত মানা কালদার খুদকে লাগান আর সীমিত মানুষকে এদের মানে নামে কুহু জাতি গিয়ে একতা নু ফাট সৃষ্টি কামা কালি আর ফাট বন যেন্তার নাম মুজা আঙ্গত আও জবরদস্ত কামত আর কুহু সমাজ বন উজ্জীবিত ইয়ত ହୁଦେ ହେବାର୍ତ୍ତା
0: ନିଶ୍ଚିତ ଭାବେ। ତ ନିମେ ଯେନ୍ କଥା ତେଙ୍କର ନାମେ ଯେତ୍କି ବି ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀ ଗୁଟିଆର ମେନାଲାର ଆପଣାର ଆଦାନ ହୃଦବୋଧ କାମର ଆଉ ଏକାନେ କାମକୁ ନାମେ ନିଜର ଉନ୍ନତି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସାମାଜିକ ସ୍ତରନୁ ନାମେ ଏକାନେକିରି ଆଗଲି କାଲା ଅଙ୍ଗତାରୁ ନାମେ ଅଣ୍ଟା ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ଇ ଆଙ୍ଗତ ଆକାଥାନ ବୁଝର ଆରୁ ଯେତିର ଯେତିରିକି ସାଙ୍ଗେ ମିଲାମିଶା ମାନର ଇ ଆଶା ସାଙ୍ଗେ ନିମିନ୍ନ ବାର୍ଚକାର ଆଉ ଦ୍ୱିପଦ ଆକାଶବାଣୀ ତେଙ୍କର ନିମାନ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ।
1: ଜୁହାର ଆଜ୍ଞା ଜୁହାର ରାମ।
2: ଶୁଣିଲେ କିଷାନ ସମ୍ପ୍ରଦାୟର ସାମାଜିକ ଓ ସାଂସ୍କୃତିକ ଜୀବନଧାରା ଉପରେ ଆଧାରିତ କିଷାନ ଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା। ଉପସ୍ଥାପନା କରିଥିଲେ ସନ୍ତୋଷ ପିଂ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। ଶୁଣନ୍ତୁ ଏକ ସୂଚନା। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରେ ଆବଶ୍ୟକ ଥିବା କିଷାନ ଉପଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପସ୍ଥାପନା ପାଇଁ ଆଗ୍ରହୀ ଯୁବତୀ ଯୁବକଙ୍କଠାରୁ ଦରଖାସ୍ତ ଆହ୍ୱାନ କରାଯାଉଅଛି। ଏଥିପାଇଁ ଯୋଗ୍ୟତା ହେଲା କିଷାନ ସାହିତ୍ୟ ଓ ସଂସ୍କୃତି ସମ୍ପର୍କରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ଜ୍ଞାନ ଥିବା ଆବଶ୍ୟକ, କିଷାନ ଉପଭାଷାରେ ପରିଷ୍କାର ଭାବେ ଶୁଦ୍ଧ ଉଚ୍ଚାରଣ କରିପାରୁଥିବେ, ପ୍ରାର୍ଥୀ ବା ପ୍ରାର୍ଥିନୀଙ୍କ ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା ସ୍ନାତକ ବା ତଦୁର୍ଦ୍ଧ ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ, ପ୍ରାର୍ଥୀ ବା ପ୍ରାର୍ଥିନୀଙ୍କ କଣ୍ଠସ୍ୱର ବେତାର ଉପଯୋଗୀ ହୋଇଥିବ, ପ୍ରାର୍ଥୀ ବା ପ୍ରାର୍ଥିନୀଙ୍କ ବୟସ ଜୁନ୍ ମାସ 16 ତାରିଖ 2026 ସୁଦ୍ଧା 20-50 ବର୍ଷ ମଧ୍ୟରେ ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ, କମ୍ପ୍ୟୁଟର ସମ୍ପର୍କିତ ବ୍ୟବହାରିକ ଜ୍ଞାନ ରଖିଥିବେ, ସମ୍ବଲପୁର ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳର ସୀମା ଭିତରେ ବସବାସ କରୁଥିବେ। ଆଗ୍ରହୀ ପ୍ରାର୍ଥୀ ବା ପ୍ରାର୍ଥିନୀ ସାଦା କାଗଜରେ ନିଜର ନାମ, ଠିକଣା, ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା, ବୟସ, ଜାତି, ଫୋନ୍ ନମ୍ବର, ମୋବାଇଲ ନମ୍ବର ଏବଂ ଆଧାର ନମ୍ବର ଆଦି ବିବରଣୀ ଦେଇ ଇମେଲ୍ ଆଇଡ଼ି sambalpur.co@gmail.com ଆବେଦନ କରିପାରିବେ କିମ୍ବା ଡାକ ଯୋଗେ ପଠାଇପାରିବେ। ଆବେଦନ ପତ୍ର ସହିତ ଗୋଟିଏ ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ର ରଙ୍ଗୀନ ଫଟୋ ସଂଯୁକ୍ତ କରି ବୟସ ତଥା ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତାର ପ୍ରମାଣ ପାଇଁ ଉପଯୁକ୍ତ ପ୍ରମାଣପତ୍ରର ଫଟୋକପି ସଂଯୁକ୍ତ କରିବେ। ନିର୍ଦ୍ଧାରିତ ଫି ବାବଦକୁ ପ୍ରାର୍ଥୀ ବା ପ୍ରାର୍ଥିନୀଙ୍କୁ 225 ଟଙ୍କା ଏବଂ 18% GST ସହ ମୋଟ 266 ଟଙ୍କା କେବଳ NEFT ବା ଅନଲାଇନ୍ ବ୍ୟାଙ୍କିଂ ଯୋଗେ ପ୍ରସାର ଭାରତୀ ଆକାଉଣ୍ଟ ନମ୍ବର 1086170525757। IFSC କୋଡ଼ଟି ହେଲା SBIN00005009 ଜମା କରିବେ ଏବଂ ଆବେଦନ ପତ୍ରରେ ଟ୍ରାନଜାକ୍ସନ୍ ନମ୍ବର ଓ ତାରିଖ ଦର୍ଶାଇବେ। ଡିମାଣ୍ଡ ଡ୍ରାଫ୍ଟ, ନଗଦ କିମ୍ବା ଅନ୍ୟ କୌଣସି ଆକାରରେ ଫି ଗ୍ରହଣୀୟ ନୁହେଁ। ଆବେଦନ କରିବାର ଠିକଣା ହେଲା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମୁଖ୍ୟ, ଆକାଶବାଣୀ, କଚେରୀ ରୋଡ଼, ସମ୍ବଲପୁର। ପିନ୍କୋଡ଼୍ ହେଲା 7680001। ଆବେଦନ କରିବାର ଶେଷ ତାରିଖ ଜୁଲାଇ 15, 2026। ମନେ ରଖିବେ ଏହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସାମୟିକ କାର୍ଯ୍ୟ, ସ୍ଥାୟୀ ନିଯୁକ୍ତି ନୁହେଁ। ଲିଖିତ ପରୀକ୍ଷା, କଣ୍ଠ ପରୀକ୍ଷା ଓ ସାକ୍ଷାତକାରରେ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇଥିବା ପ୍ରାର୍ଥୀ ଅବା ପ୍ରାର୍ଥିନୀଙ୍କୁ ଆକାଶବାଣୀର ଆବଶ୍ୟକତା ଅନୁଯାୟୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପସ୍ଥାପନାର ସୁଯୋଗ ଦିଆଯିବ। ସବିଶେଷ ବିବରଣୀ ପାଇଁ କେନ୍ଦ୍ରର ଟେଲିଫୋନ୍ ନମ୍ବର 0663241091 ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ। ସୂଚନାଟି ଏଇଠି ଶେଷ ହେଲା। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ଆରମ୍ଭ କରୁଛୁ ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ। କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତଟିରେ କଣ୍ଠ ଦେଇଛନ୍ତି ଜ୍ୟୋତିର୍ମୟୀ ନାୟକ, କଥାଚିତ୍ର ଉଦଣ୍ଡି ସୀତା, ଗୀତ ରଚନା ତପୁ ନାୟକ, ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଜାପାନୀ ଭାଇ।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণীর বিশেষ কার্যক্রম সংকল্পরে আপনার স্বাগত। উপস্থাপনার মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারি। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠারু। আজ ভি দিনের অর্থাৎ 17 জুন 1631 মশিয়ারে মুগল বাদশাহ শাহজাহান পত্নী মুমতাজক নিধন হয়েছিল। 17 জুন 1749 মশিয়ারে ফ্রান্স শাসক নেপোলিয়ন বোনাপার্ট ইটালিকু নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। 17 জুন 1885 মশিয়ারে স্ট্যাচ্যু অফ লিবর্টি আমেরিকার নিউইয়র্ক শহরের পৌঁছিছিল। এই স্ট্যাচ্যুকে ফ্রান্স মিত্রতার উপহার ভাবে আমেরিকা দিয়েছিল। 17 জুন 1938 মশিয়ারে জাপান চীন বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। 17 জুন 1973 মশিয়ারে ভারতীয় টেনিস খেলালি লিয়েন্ডর পেস্ক জন্ম হয়েছিল। আউ মধ্য 17 জুন 2008 মশিয়ারে লড়াকু বিমান তেজসর সফল পরীক্ষণ হয়েছিল বেঙ্গালুরে। শ্রোতা বন্ধু, এটা ইতিহাস পৃষ্ঠার ঘটি যাইতিবা কেতেক স্মরণীয় ঘটনা, আশা করুছি আপনার পাই উপযোগী হয়েছিল। বর্তমান আসন্তু শুনিবা 12 বরষ ভরিছি হস এনডিএ সরকারক 12 বর্ষ পূর্তিকে নিয়ে এক বিশেষ প্রস্তুতি।
1: এনডিএ সরকারঙ্ক 12 বর্ষ পূর্তি অবসরের আকাশবাণী সম্বলপুর দ্বারা প্রস্তুত করা যাইছি বিশেষ কার্যক্রম 12 বরষ ভরিছি হস। উপস্থাপনা দায়িত্বে মু সুইটি পাঢ়ী, সম্পাদনা সৌভাগ্য কুমার রথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই সিদ্ধান্ত উপরে আধারিত কার্যপন্থা অন্তর্গত দেশে গত 12 বর্ষ মধ্যে উল্লেখনীয় পরিবর্তন আসিছি। এই বর্ষ মধ্যে মোদী সরকারঙ্ক গরিব চাষী মহিলা এবং যুববর্গ মানঙ্ক কল্যাণ এবং সশক্তিকরণ পাই অনেক মহত্বপূর্ণ পদক্ষেপ নেইছন্তি। আকাশবাণী সম্বলপুর বিগত 12 বর্ষ মধ্যে দেশের প্রমুখ ক্ষেত্রে সরকারঙ্ক প্রয়াস উপরে আধারিত বিশেষ কার্যক্রম শৃঙ্খলা প্রসার করুছি। আজ সরকারঙ্ক দ্বারা পরিবেশ সংরক্ষণ দিগরে হইতিবা উল্লেখনীয় কার্যগুলিক উপরে আলোকপাত করিবা। কেন্দ্র সরকার বিগত 12 বর্ষ মধ্যে পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে অনেক মহত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। গঙ্গা নদী এবং তার উপনদী মানকর সফেই এবং তার পরিবেশের সুধার আনিবা পাই 2014 মসিহারে নমামি গঙ্গে কার্যক্রমের শুভারম্ভ করা যাইতিলা। এই যোজনা অন্তর্গত মোট 524 পরিযোজনাগুলিকে মঞ্জুর করা যাইতিলা, যেউথিরু 355 পরিযোজনাগুলিকে পূরণ হয়ে সারিছি। আকাশবাণী সহিত কথাবার্তা সময়রে সৌরভ গুপ্তা কহিলে কি এই যোজনা কারণরু গঙ্গা নদীর স্বচ্ছতা উপরে উল্লেখনীয় উন্নতি আসিছি।
2: নমামি গঙ্গে কার্যক্রম পাই গঙ্গা নদীকে স্বচ্ছ এবং ইহার পুনরুদ্ধার নিমন্তে অনেক পদক্ষেপ নেওয়া যাইছি, যেউথিরে অবশিষ্ট জলর প্রবন্ধন, নদীকূল মানকর উপচার, বৃক্ষরোপণ, জৈববিবিধতার সংরক্ষণ এবং জনতাঙ্ক অংশগ্রহণগুলিকে অন্তর্ভুক্ত করা যাইছি।
1: দেশের জঙ্গল মানকর সংরক্ষণ এবং প্রসার নিমন্তে 2015 গ্রিন ইন্ডিয়া মিশন যোজনার আরম্ভ করা যাইথিলা। বর্তমান সময়ের ভারতের অরণ্য ক্ষেত্র 8 লক্ষ বর্গ কিলোমিটর অধিক হয়ে সারিছি, যাহাকি ভারতের মোট ভৌগোলিক ক্ষেত্রর 25% অটে। সেইঠারে মোট অরণ্য ক্ষেত্র তুলনায় বর্তমান ভারত নবম স্থান গ্রহণ করেছি। এছাড়া 2024 মসিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মা কে নাম যোজনা আরম্ভ করেছিল, যাহাকি দুনিয়ার সর্ববৃহৎ জনসাধারণ অংশগৃহীত পরিবেশ অভিযান ভাবে পরিণত হয়েছে। এই অভিযান অধীনরে ডিসেম্বর 2024 পর্যন্ত 262 কোটি অধিক বৃক্ষরোপণ হয়ে সারিছি। আকাশবাণী সহ কথাবার্তা সময়রে হরিয়ানার অশোক ভারদ্বাজ কহিলে যে সেমানে এই অভিযান মাধ্যমে তাঙ্ক জিল্লারে অনেক বৃক্ষরোপণ করে সারিছন্তি।
3: আমে মানে যে সব বৃক্ষরোপণ করিছু তার সংরক্ষণ মধ্যে জরুরি, এবং মু আউ আম সহযোগী মানে নিয়মিত ভাবে গছগুড়িকু পানি সার এবং সুরক্ষা প্রদান করুছু, যা ফলরে গছগুড়িক বঞ্চি রহি পারিব।
1: জলবায়ু পরিবর্তনর প্রভাব কমাইবা পাই 2022 মসিহারে মিশন লাইফ যোজনা আরম্ভ করা যাইতিলা। ଏହା ଲୋକମାନଙ୍କୁ ପରିବେଶ ଅନୁକୂଳ ଜୀବନଶୈଳୀ ଆଦରିବାକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରାଯାଇଥିଲା। ତାଛଡ଼ା ଭାରତ 2005 ମସିହାରେ ସ୍ତର ତୁଳନାରେ କାର୍ବନ ନିର୍ଗମନକୁ 33-35% ହ୍ରାସ କରିବାର ଲକ୍ଷ୍ୟକୁ ଧାର୍ଯ୍ୟ ସମୟର 11 ବର୍ଷ ପୂର୍ବରୁ ହିଁ ହାସଲ କରିସାରିଛି। 2015 ମସିହାରେ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ଆନ୍ତର୍ଜାତୀୟ ସୌର ମହାମିଳନ ଭାରତର ଏକ ବଡ଼ ସଫଳତା, ଯାହାକି ସ୍ୱଚ୍ଛ ଶକ୍ତିର ବ୍ୟବହାର ଏବଂ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନର ମୁକାବିଲାରେ ଭାରତକୁ ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରରେ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ପ୍ରଦାନ କରିସାରିଛି। ବିଶ୍ୱ ଯେତେବେଳେ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ଓ ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦର ଚାପ ଭଳି ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛି, ସେତେବେଳେ ଭାରତ ବିକାଶ ଓ ପରିବେଶ ସୁରକ୍ଷା ମଧ୍ୟରେ ସନ୍ତୁଳନ ରକ୍ଷା କରି ଅବିରତ ଆଗକୁ ବଢ଼ୁଛି। ଏନ୍ଡିଏ ସରକାରଙ୍କ 12 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଦ୍ୱାରା ପ୍ରସ୍ତୁତ ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ 12 ବର୍ଷ ଭରିଛି ହସ ଉପସ୍ଥାପନ ଦାୟିତ୍ୱରେ ଥିଲି ମୁଁ ସୁଇଟି ପାଢ଼ୀ, ସମ୍ପାଦନା ସୌଭାଗ୍ୟ କୁମାର ରଥ।
0: ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଏପରି ଅନେକ କ୍ଷେତ୍ର ରହିଛି ଯେଉଁଥିରେ ଆମେ ଆମର ଭବିଷ୍ୟତ ଗଢ଼ିପାରିବା। ତାହେଲେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ନର୍ସିଂ କ୍ଷେତ୍ରରେ ଆମେ କିପରି ଆମର ଭବିଷ୍ୟତ ଗଢ଼ିପାରିବା ଏବଂ ଏହି ସମ୍ପର୍କିତ ଏକ ଆଲୋଚନା ଶୁଣିବା ସ୍ୱସ୍ତିକ ସୌରଭ ଦାସଙ୍କ ଠାରୁ।
4: ନର୍ସିଂ ହେଉଛି ବିଶ୍ୱର ସବୁଠାରୁ ସମ୍ଭ୍ରାନ୍ତ, ସମ୍ମାନିତ ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୃତ୍ତି ମଧ୍ୟରୁ ଗୋଟିଏ। ଏହା କରୁଣା, ସେବା ଏବଂ ମାନବତା ପ୍ରତି ସମର୍ପଣ ଉପରେ ନିର୍ମିତ ଏକ ବୃତ୍ତି। ନର୍ସମାନଙ୍କୁ ପ୍ରାୟତଃ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ବ୍ୟବସ୍ଥାର ମେରୁଦଣ୍ଡ ଭାବରେ ବିବେଚନା କରାଯାଏ। ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବାରେ, ଅସୁସ୍ଥତାକୁ ରୋକିବାରେ ଏବଂ ଅସୁସ୍ଥ ଏବଂ ଆହତଙ୍କୁ ଯତ୍ନ ନେବାରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରନ୍ତି। ବର୍ଷ ବର୍ଷ ଧରି ନର୍ସିଂ ବୃତ୍ତି ମୌଳିକ ଶଯ୍ୟା ପାର୍ଶ୍ୱରୁ ଯତ୍ନରୁ ଏକ ବହୁମୁଖୀ ଏବଂ ଉଚ୍ଚକୁଶଳୀ ଶୃଙ୍ଖଳାକୁ ବିକଶିତ ହୋଇଛି, ଯାହା ବୈଜ୍ଞାନିକ ଜ୍ଞାନ, ସମାଲୋଚନାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ଏବଂ ଭାବପ୍ରଣବ ବୁଦ୍ଧିମତା ଆବଶ୍ୟକ କରେ। ନର୍ସିଂରେ କ୍ୟାରିୟର କେବଳ ଆର୍ଥିକ ସ୍ଥିରତା ପ୍ରଦାନ କରେ ନାହିଁ, ବରଂ ଲୋକଙ୍କ ଜୀବନରେ ଉନ୍ନତି ଆଣି ଗଭୀର ସନ୍ତୋଷ ଏବଂ ଉଦ୍ଦେଶ୍ୟ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରେ। ନର୍ସିଂର ଇତିହାସ ପ୍ରାଚୀନ ସଭ୍ୟତା ପର୍ଯ୍ୟନ୍ତ ସନ୍ଧାନ କରାଯାଇପାରେ, ଯେଉଁଠାରେ ଅସୁସ୍ଥଙ୍କ ଯତ୍ନ ମୁଖ୍ୟତଃ ପରିବାର ସଦସ୍ୟ କିମ୍ବା ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଦାନ କରାଯାଉଥିଲା। ତଥାପି ଆଧୁନିକ ନର୍ସିଂ ଯାହା ଆମେ ଆଜି ଜାଣୁ ତାହା 19ବିଂଶ ଶତାବ୍ଦୀରେ ଫ୍ଲୋରେନ୍ସ ନାଇଟିଙ୍ଗଲ୍ରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ଲେଡି ୱିଥ୍ ଦ ଲ୍ୟାମ୍ ଭାବରେ ଜଣାଶୁଣା ନାଇଟିଙ୍ଗଲ୍ କ୍ରୋମୀୟ ଯୁଦ୍ଧ ସମୟରେ ପରିମଳ, ସ୍ୱଚ୍ଛତା ଏବଂ ସଂଗଠିତ ରୋଗୀ ଯତ୍ନ ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ନର୍ସିଂ ଅଭ୍ୟାସରେ ବିପ୍ଳବ ଆଣିଥିଲେ। ତାଙ୍କର ଅବଦାନ ବୃତ୍ତିଗତ ନର୍ସିଂ ଶିକ୍ଷା ପାଇଁ ମୂଳଦୁଆ ପକାଇଥିଲା ଏବଂ ଏହାକୁ ଏକ ଘରୋଇ କର୍ତ୍ତବ୍ୟରୁ ଏକ ସମ୍ମାନିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ବୃତ୍ତିରେ ପରିଣତ କରିଥିଲା। ତାଙ୍କ ପରମ୍ପରାକୁ ଅନୁସରଣ କରି ସାରା ବିଶ୍ୱରେ ନର୍ସିଂ ସ୍କୁଲ ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଇଥିଲା ଏବଂ ନର୍ସମାନଙ୍କ ଭୂମିକା ଉଲ୍ଲେଖନୀୟ ଭାବରେ ବିସ୍ତାର ପାଇଥିଲା। ଆଜି ନର୍ସିଂ ବିଭିନ୍ନ ସ୍ୱତନ୍ତ୍ରତାକୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରେ, ଯେପରିକି ପେଡିଆଟ୍ରିକ୍ ନର୍ସିଂ, ସାଇକିଆଟ୍ରିକ୍ ନର୍ସିଂ, କ୍ରିଟିକାଲ୍ କେୟାର, ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅନ୍ୟତମ। ନର୍ସିଂରେ କ୍ୟାରିୟର ଆରମ୍ଭ କରିବା ଉପଯୁକ୍ତ ଶିକ୍ଷା ଏବଂ ତାଲିମରୁ ଆରମ୍ଭ ହୋଇଥାଏ। ସ୍ୱତନ୍ତ୍ରତା ଏବଂ କ୍ୟାରିୟର ଲକ୍ଷ୍ୟର ସ୍ତର ଉପରେ ନିର୍ଭର କରି ଅନେକ ଶିକ୍ଷାଗତ ମାର୍ଗ ଉପଲବ୍ଧ। ଅନେକ ଦେଶରେ ମୌଳିକ ପ୍ରବେଶସ୍ତରୀୟ ଯୋଗ୍ୟତା ହେଉଛି ସାଧାରଣ ନର୍ସିଂ ଏବଂ ଜେନେରାଲ ନର୍ସିଂ ଇନ୍ ମିଡ୍ୱାଇଫ୍ରି, ଡିପ୍ଲୋମା କିମ୍ବା ବ୍ୟାଚଲର ଅଫ୍ ସାଇନ୍ସ ଇନ୍ ନର୍ସିଂ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ଶ୍ରେଣୀଗୃହ ନିର୍ଦ୍ଦେଶକୁ କ୍ଲିନିକାଲ ଅଭିଜ୍ଞତା ସହିତ ସଂଯୋଗ କରେ, ଯାହା ଶରୀର ଗଠନ ବିଜ୍ଞାନ, ଶରୀର ବିଜ୍ଞାନ, ଅଣୁଜୀବ ବିଜ୍ଞାନ, ଔଷଧ ବିଜ୍ଞାନ ଏବଂ ରୋଗୀ ଯତ୍ନ କୌଶଳ ପରି ବିଷୟକୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରେ। ଯେଉଁମାନେ ନିଜ କ୍ୟାରିୟରରେ ଆଗକୁ ବଢ଼ିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ସ୍ନାତକୋତ୍ତର ପାଠ୍ୟକ୍ରମ ଯେପରିକି MSc ନର୍ସିଂ, ପୋଷ୍ଟ ବେସିକ୍ BSc ନର୍ସିଂ କିମ୍ବା ଡକ୍ଟର ଅଫ୍ ଫିଲୋସଫି ଇନ୍ ନର୍ସିଂରେ ବିଶେଷୀକରଣ ଏବଂ ଗବେଷଣା ପାଇଁ ସୁଯୋଗ ପ୍ରଦାନ କରେ। ନର୍ସମାନେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କ୍ଷେତ୍ରରେ ବିଶେଷଜ୍ଞତା ହାସଲ କରିବା ପାଇଁ କ୍ରିଟିକାଲ୍ କେୟାର, ନ୍ୟୁନାଟାଲ ନର୍ସିଂ, ସାଇକିଆଟ୍ରିକ୍ ନର୍ସିଂ କିମ୍ବା ସର୍ଜିକାଲ ନର୍ସିଂରେ ସାର୍ଟିଫିକେଟ୍ ପ୍ରୋଗ୍ରାମ ମଧ୍ୟ କରିପାରିବେ। ନର୍ସିଂ କ୍ଷେତ୍ରରେ ନିରନ୍ତର ଶିକ୍ଷା ଏବଂ ବୃତ୍ତିଗତ ବିକାଶ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, କାରଣ ଚିକିତ୍ସା ବିଜ୍ଞାନ ଏବଂ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା କ୍ରମାଗତ ଭାବରେ ବିକଶିତ ହେଉଛି। ନର୍ସିଂ ଦକ୍ଷତା ଜ୍ଞାନ ଏବଂ ବ୍ୟକ୍ତିଗତ ଗୁଣର ଏକ ଅନନ୍ୟ ମିଶ୍ରଣ ଦାବି କରେ। ଜଣେ ନର୍ସଙ୍କର ସବୁଠାରୁ ମୌଳିକ ଗୁଣ ହେଉଛି ସହାନୁଭୂତି, ରୋଗୀଙ୍କ ପ୍ରତି ସହାନୁଭୂତିଶୀଳ ହେବା ଏବଂ ସଙ୍କଟ ସମୟରେ ଆରାମ। ସହାନୁଭୂତି ବ୍ୟତୀତ ରୋଗୀ, ଡାକ୍ତର ଏବଂ ପରିବାର ସହିତ ପ୍ରଭାବଶାଳୀ ଭାବରେ ଯୋଗାଯୋଗ କରିବା ପାଇଁ ନର୍ସମାନଙ୍କର ଦୃଢ଼ ଯୋଗାଯୋଗ ଦକ୍ଷତା ରହିବା ଆବଶ୍ୟକ। ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତିକୁ ପରିଚାଳନା କରିବା ଏବଂ ରୋଗୀଙ୍କ ଅବସ୍ଥାକୁ ସଠିକ୍ ଭାବେ ଆକଳନ କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କ ସମାଲୋଚନାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ଏବଂ ନିଷ୍ପତ୍ତି ନେବାରେ ଦକ୍ଷତା ରହିବା ଆବଶ୍ୟକ। ଶାରୀରିକ ସହନଶୀଳତା, ଧୈର୍ଯ୍ୟ, ଭାବପ୍ରବଣତା ଏବଂ ପର୍ଯ୍ୟବେକ୍ଷଣର ଗଭୀର ଭାବନା ନର୍ସମାନଙ୍କ ପାଇଁ ଆବଶ୍ୟକ ବୈଶିଷ୍ଟ୍ୟ। ଯେଉଁମାନେ ପ୍ରାୟତଃ ଆହ୍ୱାନପୂର୍ଣ୍ଣ ପରିସ୍ଥିତିରେ ଦୀର୍ଘ ସିଫ୍ଟରେ କାମ କରନ୍ତି, ଜଣେ ଭଲ ନର୍ସ ସଂଗଠିତ, ବିସ୍ତୃତ ଆଧାରିତ ଏବଂ ବିଭିନ୍ନ ଡାକ୍ତରୀ ପରିସ୍ଥିତି ସହିତ ଖାପ ଖୁଆଇବା ଉଚିତ। ଅଧିକନ୍ତୁ ନର୍ସମାନେ ନୈତିକ ଅଖଣ୍ଡତା ବଜାୟ ରଖିବା, ରୋଗୀର ଗୋପନୀୟତାକୁ ସମ୍ମାନ ଦେବା ଏବଂ ସର୍ବଦା ବୃତ୍ତିଗତ ମାନକୁ ପାଳନ କରିବା ଆବଶ୍ୟକ। ନର୍ସମାନଙ୍କ ଦାୟିତ୍ୱ ମୌଳିକ ରୋଗୀ ଯତ୍ନ ବାହାରେ ମଧ୍ୟ ରହିଛି। ନର୍ସମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର କର୍ତ୍ତବ୍ୟ ସମ୍ପାଦନ କରନ୍ତି, ଯେଉଁଥିରେ ରୋଗୀଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥା ଆକଳନ କରିବା, ଔଷଧ ପରିଚାଳନା କରିବା, ଅସ୍ତ୍ରୋପଚାରରେ ସହାୟତା କରିବା, ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସଙ୍କେତ ଉପରେ ନଜର ରଖିବା, ଡାକ୍ତରୀ ରେକର୍ଡ ବଜାୟ ରଖିବା ଏବଂ ଭାବପ୍ରବଣ ସମର୍ଥନ ପ୍ରଦାନ କରିବା ଅନ୍ତର୍ଭୁକ୍ତ। ସେମାନେ ଡାକ୍ତର ଏବଂ ରୋଗୀଙ୍କ ମଧ୍ୟରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସଂଯୋଗ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି। ଏହା ସୁନିଶ୍ଚିତ କରନ୍ତି ଯେ ନିର୍ଦ୍ଧାରିତ ଚିକିତ୍ସା ସଠିକ୍ ଭାବେ କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଛି ଏବଂ ରୋଗୀଙ୍କ ଅଗ୍ରଗତି ଟ୍ରାକ୍ ହୋଇଛି। ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବ୍ୟବସ୍ଥାରେ ନର୍ସମାନଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିକ୍ଷା, ରୋଗ ନିରାକରଣ, ଟୀକାକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏକ ପ୍ରମୁଖ ଭୂମିକା ଗ୍ରହଣ କରନ୍ତି। ସେମାନେ ଗ୍ରାମାଞ୍ଚଳ ପରିଦର୍ଶନ କରନ୍ତି, ସଚେତନତା ଅଭିଯାନ ଚଳାନ୍ତି ଏବଂ ସ୍ୱଚ୍ଛତା, ପୁଷ୍ଟି ସାଧନ ଏବଂ ପ୍ରତିଷେଧକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ବିଷୟରେ ଲୋକଙ୍କୁ ଶିକ୍ଷିତ କରନ୍ତି। ଇଣ୍ଟେନ୍ସିଭ୍ କେୟାର, ଅପରେସନ୍ ଥିଏଟର୍ସ ଏବଂ ମେଟର୍ନିଟି ୱାର୍ଡ଼ସ୍ ପରି ସ୍ୱତନ୍ତ୍ର ୟୁନିଟ୍ରେ ନର୍ସମାନେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପରିସ୍ଥିତିକୁ ସଠିକ୍ ଭାବେ ଆତ୍ମବିଶ୍ୱାସର ସହ ପରିଚାଳନା କରିବା ପାଇଁ ଦାୟୀ। ଅଧିକନ୍ତୁ ନର୍ସମାନେ ଗବେଷଣା ଏବଂ ଶିକ୍ଷା ସହିତ ଜଡ଼ିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ଜ୍ଞାନର ଅଗ୍ରଗତିରେ ଯୋଗଦାନ ଦିଅନ୍ତି। ନର୍ସ ଶିକ୍ଷକମାନେ ଭବିଷ୍ୟତର ନର୍ସମାନଙ୍କୁ ତାଲିମ ଦିଅନ୍ତି। ଯେତେବେଳେ ନର୍ସ ଗବେଷକମାନେ ରୋଗୀଙ୍କ ଫଳାଫଳ, ନୂତନ ଚିକିତ୍ସା ପଦ୍ଧତି ଏବଂ ଉନ୍ନତ ଯତ୍ନ ଅଭ୍ୟାସ ଅଧ୍ୟୟନ କରନ୍ତି, ନର୍ସ ମ୍ୟାନେଜର୍ସ ଏବଂ କ୍ଲିନିକାଲ୍ କୋଅର୍ଡିନେଟର୍ସ ଭଳି ନେତୃତ୍ୱ ଭୂମିକା କର୍ମଚାରୀ ତଦାରଖ ଏବଂ ଡାକ୍ତରଖାନା ପରିଚାଳନା ସମେତ ପ୍ରଶାସନିକ ଦାୟିତ୍ୱକୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରନ୍ତି। ଜଣେ ବ୍ୟକ୍ତିର ଆଗ୍ରହ ଏବଂ ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା ଉପରେ ନିର୍ଭର କରି ନର୍ସିଂ କ୍ୟାରିୟର୍ର ବିକଳ୍ପଗୁଡ଼ିକ ଏକ ବିସ୍ତୃତ ପରିସର ପ୍ରଦାନ କରିଥାଏ। କେତେକ ପ୍ରମୁଖ ଶାଖା ମଧ୍ୟ ରହିଛି, ଯେମିତିକି ରେଜିଷ୍ଟର୍ଡ ନର୍ସ, ସବୁଠାରୁ ସାଧାରଣ ପ୍ରକାରର ନର୍ସ ଯାହା ଡାକ୍ତରଖାନା, କ୍ଲିନିକ୍ ଏବଂ ନର୍ସିଂହୋମ୍ରେ ସିଧାସଳଖ ରୋଗୀ ଯତ୍ନ ପାଇଁ ଦାୟୀ। ପେଡିଆଟ୍ରିକ୍ ନର୍ସ, ଶିଶୁ ଏବଂ କିଶୋରମାନଙ୍କ ଯତ୍ନ ନେବାରେ ବିଶେଷଜ୍ଞ। ଜେରିଆଟ୍ରିକ୍ ନର୍ସ, ବୟସ୍କ ରୋଗୀଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ଆବଶ୍ୟକତା ଉପରେ ଧ୍ୟାନ ଦେଇଥାନ୍ତି। ସାଇକିଆଟ୍ରିକ୍ ଅର୍ ମେଣ୍ଟାଲ୍ ହେଲ୍ଥ ନର୍ସ, ମାନସିକ ରୋଗରେ ପୀଡ଼ିତ ରୋଗୀଙ୍କ ସହିତ କାରବାର କରନ୍ତି, ଚିକିତ୍ସା ଏବଂ ଔଷଧରେ ସହାୟତା ପ୍ରଦାନ କରନ୍ତି।

শ্রোতাবন্ধু, আজির এই যুবাণী কার্যক্রম কু এইখানে সমাপ্ত করুছু। আশা করুছু আজির যুবাণী কার্যক্রমে মনোরঞ্জন সহিত আপন অনেকগুড়ি তথ্য পাইবে। অনুরোধ রহিলা আপন মানে নিয়মিত ভাবে এই কার্যক্রম কু শুনি মতামত দেউথিবে। আপনার মতামত হি আমাকু নূতন প্রেরণা দেইথায়। তাহলে মু রহুছি উপস্থাপনারে, মুথিলি আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। নমস্কার।

0: অংশগ্রহণ মধ্যে সন্তুলন রক্ষা পাই যোজনা প্রস্তুতির আবশ্যকতা রয়েছে কহিলেন উপমুখ্যমন্ত্রী। ন্যায়ালয়ের বিচারাধীন বিবাদগুলিকর সহজ সমাধানর সূত্র বাহার করা ওড়িশা হাইকোর্ট মুখ্য বিচারপতি গুরুত্বারোপ। গ্রীষ্ম ছুটি পরে আসন্তকালি খুলব বিদ্যালয় এবং রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বর্ষা সম্ভাবনা নিয়ে আঞ্চলিক পানিপাগ কেন্দ্রর সূচনা। এথর সম্পূর্ণ সংবাদ। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্କ অধ্যক্ষতায় ভুবনেশ্বর লোকসেবা ভবনের পাঠ্যপুস্তক ত্রুটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গণ্ড, মুখ্য শাসন সচিব অনু গর্গ, বিভিন্ন বিভাগীয় অধিকারী নিয়ে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রুটি সুধারিবা পাই তুরন্ত কার্যানুষ্ঠান গ্রহণ করিবা পাই নিষ্পত্তি নেইছন্তি। উন্নয়ন কমিশনঙ্କ অধ্যক্ষতায় এক তিনজনিয়া কমিটি গঠন করা যাই পাঠ্যপুস্তক জনিত ত্রুটি পাই কেউ সম্পৃক্ত অধিকারী এবং সংস্থা দায়ী তাহা নির্ণয় করিবা পাই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেইছন্তি। সাত দিন মধ্যে কমিটি রিপোর্ট দাখল করবে এবং রিপোর্ট আধারে দায়ী অধিকারী এবং সংস্থা বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা বলে মুখ্যমন্ত্রী কহিছন্তি। এ সম্পর্কে গণমাধ্যমকে সূচনা দেই বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গণ্ড কহিছন্তি,
1: দেখন্তু বর্তমান যে বই রয়েছে আমাকে সময় বি বহুত কম লা আমি কম দিন ভিতরে আমি বই প্রস্তুত করিছে, কিছু ভুল হয়েছে স্বীকার করছো, সে ভুল কু আগামী দিনে নিশ্চয় তার সুধার হব। এবে বি যেটি টিকে কিছু ভুল হয়েছে, কিছু কিছু জায়গায় মাইনর ভুল হয়েছে, আউ কিছু গোটে দুইটা কিছু বড় ভুল হয়েছে, তাকে নিশ্চয় আমি সংশোধন করিকিনা পিলা মানে যেমনি ঠিক ভাবে পড়বে, যেতবে টিচার জাণব যে এটা ভুল হয়েছে সে বহিরে সেমানে সংশোধন করিকিনা পড়বে, পরবর্তী সময় যে বই প্রিন্ট হব আমি নিশ্চয় সেতিরে পুরা ঠিক কেমতি রহিব সেতিপাই কাম করি।
0: রাজ্যের পর্যটন স্থলীগুড়িকে বিশ্বস্তরীয় ভিত্তিভূমি, উৎকৃষ্ট সেবা ও অন্যান্য অনুভূতি প্রদান করা দিগে সরকার নিরন্তর প্রয়াস জারি রাখি বলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কহিছন্তি। ভুবনেশ্বর লোকসেবা ভবনঠারে এক রাজ্য এক বিশ্বস্তরীয় পর্যটন স্থলী শীর্ষক রাজ্যস্তরীয় কর্মশালায় যোগদে শ্রীমতী পরিড়া কহিছন্তি, পর্যটনের অভিবৃদ্ধি সহ পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ মধ্যে সন্তুলন রক্ষা করা উপরে পর্যটন স্থলীর যোজনা প্রস্তুতির আবশ্যকতা রয়েছে। বিভিন্ন পর্যটন স্থলীগুড়িকর বিকাশ সম্পর্কে রাজ্য সরকার প্রস্তুত করিথিবা কার্য খসড়া উপরে শ্রীমতী পরিড়া বৈঠকে গুরুত্ব প্রদান করিথিলে। যোজনা অধীনে প্রত্যেক রাজ্যের অতি কমরে গোটিয়ে বিশ্বস্তরীয় পর্যটন স্থলী বিকশিত করিবা পাই লক্ষ্য রাখাযাইছে। কর্মশালায় পর্যটন বিভাগের সচিবঙ্ক সমেত বিভিন্ন বিভাগের অধিকারী মানে উপ

সুগম সঙ্গীত শুনিলি আকাশবাণী সম্বলপুর কিছু সময় মধ্যে শুনিপারিবে আঞ্চলিক সংবাদ তা পূর্বর এই বিজ্ঞাপন।

একটি ভক্তিগীত শুনন্তু। কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল, গীত রচনা করেছেন অভয়নাথ, সঙ্গীত মন্মথ মিশ্র।

0: বড় কলেরে পড়ি গেলি মহাপাত্র মতো মতো উদ্ধার কর। তিনি দিন হলো মো ছোট জায়গা খাড়া খাড়া উপাস
1: কিরে কাহিঁকি কিরে
0: ধান যা মিলা তাকে তো ক্ষেত উপর আড়ি তুমি অমাদের ঢালিদেলি।
1: হ্যাঁ
0: মতো টঙ্কা দুটি ধার দিও মধ্যে পেঞ্জ তোর এই পেটকু
1: দেখ ধান যদি না মূল্যা হি মূল্য লাগুন
0: পয়সা পয়সা দশটা কু পাঁচ পা চাউল চারি পুরাণি কুটুম্ব খাইবা বিনা তো রোগা হয়ে গেলে খটিবি কল আজ দুটি ভাত খাইলে কালি কু হয়তো তোমার ঘরে মূল্য লাগে ধীরে ধীরে সব সুঝি দেবি।
1: মোটি সেসব না তু আউ যাই দে
0: আউ কোঠিকি যাবি আউ কোঠিকি যাবি মহাপাত্রে উপাস করে পুটা দরমলা হয়ে পড়েছি তার হাতরে লা বড়া দিটা শেষ সম্বল তেতক উত্তরি আনিছি বন্ধা রাখি তোটি টঙ্কা দিও আগে জীবনটা বঞ্চু পছে মাসকু মাস চারি পয়সা শুদ্ধ দেবি তোমার হাজারে গুণ বর্ষী হব মহাপাত্র
1: আনিছু আনিছু বড়াটা আনিছু দেখি দেখি দেখি দেখি
0: দেখো
1: কিরে এটা পানা গিলটি লাগিরে আ ভরি তিনি হব কি নাহি কড়া কিটি কিটি দেখা যাচ্ছি দাম তো মোটে টঙ্কাটা কি অঠলনা হব কি নাই এথিরে পুনি তু মাগুছু দুই টঙ্কা কিরে মতে কোন তু হুন্ডা না হাউড়া ঠৌরছি কিরে
0: আজ্ঞা সাড়ে চারি ভরি চারি টঙ্কা কু দেই নছিলে দুইটা টঙ্কা কু দৌছি
1: আচ্ছা ইয়ে সে

0: বোন নাথি অবলা হিন্দু বিধবা মো উপরে অত্যাচার কাহিনী বাবু ছাড়ি দিন্তু ছাড়ি দিন্তু মতো বাবু
1: কন কহিল ছাড়ি দেবি তুমি পরা মোর হৃদয়ের রাজরানী মো শ্রদ্ধা কেতে তাহা কি তুমি কলি পার না
0: ভগবান আপনাকে কাহিনী না করছেন মো হিন্দু বিধবা মোর সতি ধর্মে বাধা দিন্তুনি বাবু ছাড়ি দিন্তু মতো
1: সর্বস্ব কাহা লাগি তোমার কিনা কিঙ্কর তোমার স্থান মোর এই বক্ষ উপরে মতে পর ভাবুছ কাহিকি সুন্দরী আস মোর বক্ষ উপরক আস
0: ছাড়ো মো হাত ছাড়ো মতে রক্ষা করিবার লাগি নিজ দাসকি সহস্র ফণারে বিজে হেবে ছাড়ো কউচি
1: কাহিকি ছলুচ তু ছায়
0: ছাড়ো
1: কেহিকি অছি মোঠ অধিক সুখরে রখিব খসি যাব কেনে এঠু কি খসিবা বাট অছি ছাড়ো ছাড়ো
0: সন্থ বাবা
2: আউ ভয় নাই মা
1: দরওয়াল
2: বাবার চার নাই ধর্মর গতিরোধ করিব আমা চালিয়া
0: এসব কি কথা রে শ্যামা
3: ওহো কোন হলো এমিতি যে তো ছাতি খালি হালু হালু হয়ে যাচ্ছে
0: সরমরে সে ঝিওটা কি জীবনরে থিব তো বউরিটা পর আসি তাকু অপনিদা দেউছু তো দিয়েকু কিছি বাধু নাই সিয়ে কি এথিরে বঞ্চি থিব
3: মলে মরিব তা বুদ্ধি যেমিতি তার তো মরিযিবা ভালো থিলে সেটি কেতে অলিয়ে রহিতান্তা তাকু সে সব গন্ধউছি বসলা যাই নাদান ছবিশ্বর দিল্লি মঙ্গরাজ ঘরে সেটি গোটাই ছত্তরীঙ্ক পরি সুতা কাটুছি পেন্ডা বহুছি বগিচারে পানি মড়ুছি ইয়েগুড়াক ভালো দিশিলা সেই যোগু তো সাঁতরা বাবুঙ্কর রাগ নহিলে তাঙ্ক পরি বড়ল তাঁকর কিছু বদখেল থাইপারে আউ ছাড় সে কথা বউ চাটা বসিলা কি নাই দেখিলু
4: আপন
3: মানক আশীর্বাদ আম ভাগ্য আসে সব ভালো তো মা কেমতি অনেক হ্যাঁ টিকি বাবু
4: কি ভালো রে শ্যাম বড় আড়ুয়ারে পড়ি যাইছি দি দিন হল সে পূজারি টোকাটা চিত্তা কাটি চল আউ তা তিহ তো কেমিতি জানো নিয়া ঘাস টিকে বাজিলা কেনি কোঠু থিব হু করে উঠিব বাত খিয়া বিয়ারে বেজায় হইরাল
3: তা মানে দি দিন হই গেল রাঁধুছি কি
4: হন্ত শুনতে অবাক তো কল করিবি সেথিরে মরি ঘোষারি হই ফুটেই দউছি দিটা কোন হেলে সে কি অল্প দুঃখ
3: কোন মা সান্তনি নিজ হাতে রাঁধুতি কাই কি কইতিলে তো আমরি ঘরু যাই কি রাঁধি দিতে মো বউ বি অছি তাকু এসব বা কেতে
4: ওহ বুঝিল শ্যাম গোটা রামধুনি মিলন্তা দেবে আচ্ছা টঙ্কা তো জায়গায় দি টঙ্কা দিওতি
3: হ্যাঁ মিলবেনি কাহিকি আজ্ঞা নিশ্চয় মিলবে আচ্ছা মু বুঝে কালি সকালকু নিশ্চয় পাইবি
4: হও বাবা হও হও তেতি কি কর মতে মঞ্চা আর তোমার সে কথা মু ইয়ে সান্দ্রা অঙ্গু কইছি অতি শীঘ্র হই যাব সদর কচেরীর না বেটি
3: সেসব হজুরঙ্ক দয়া মু তো পড়িছি আপন মানুষ আশ্রয় করি
4: মু তবে আসে
3: আজ্ঞা বউ এ বউ টিকে আনি গাইলু
5: ডাকুলু মতে
3: হ্যাঁ শুন বউ গোটে বড় যোগ হাবুড়িছি এতে তোর বি সুবিধা মু বি খলাস
5: হরবাবু কোন কহিলে কি তো চাকরিরে কিছু তাহিয়া বড়ি গলা কি
3: বড়ি যাব কোন কৌতল হুন্ডি একদম বড়ি গলানি সান্তরা ঘর কচিরে সদর নায়েব একদম 2 লক্ষ টাকা তহবিল বুঝলু দিনা দিনে কুচে টঙ্কা 30 টা তো উপরে থুয়া মু কোন কহুতলি কি বহু এঠি তো বসারে বহু সঙ্গে সদাবেলে তোর খালি কঠর কঠর তম দুইকর মন তো সাপ নেউল পরি কেহি কা সঙ্গে মিলু নাতি সেইতি পাই কহুতলি কি ভাত ফুটেবা কথা তেনি কি দিন যাক হরিনাম মালিক গড়ুছা সে তো তোর খিয়া পিয়া লুগাপটা সব সম্ভালিবে তহি পরে মাসকু মাস কিছু দরমা বি পাইবু আউ তো রান্ধনা যেমতি সফা সুতুরা সে তো কি জানি সতে স্বর্গকু টেকি দেব আউ শুন বাবু বাবুয়ানি আউ গোটে ছুয়া আউ যে মু তাকু এমিতি রান্ধুনি টিয়ে জুটেই দেইছি এথরে মো চাকরিটা বি বেগে বেগে প্রমোশন হয়ে যাব বুঝিলু তো কালিটু সেই কামটা ধরে বুটে
0: আরে এ কি কথা কইছু শ্যামা মতে কোন শিশুকে পরখরে পৌলি পড়ারে খটাইবু তো ভাই রোজগারি পুয়া থাউ থাউ মো জিবি পরদুরে হাঁডি মাছিয়াকু
3: তুই জানে পরা ফিটিলা এথর মর্যাদা বুঝুলি ঢালি দেব তো বস্থায় খণ্ডক
0: হিরে তোতে এ বুঝি দেইছি কি এ ক
5: ଚାମକ ପାଣି ନା କଟକିଆଣି ବୋଉ
3: ବାହାରିଲା ଆଣିକି କୁଳ ମର୍ଯ୍ୟାଦା ଜାତି ଧର୍ମ କଥା ଡ୍ୟାମ ୟୋର ଜାତି ଧର୍ମ ଯିବୁ କି ନାହିଁ ଖାଲି ମତେ କହ
5: ନା ବାପା ପାରିବି ନାହିଁ ସେସବୁ
3: ହଉ ଗିଳି ପାରିବୁ ତ
5: ଏସବୁ କଣ ଶୁଣଉଛ ରାଧା ଗୋବିନ୍ଦ
3: ରାଧା ଗୋବିନ୍ଦ ଆସିକି ମୋ କାନ୍ଥକୁ ଠେଲି ଦେବେ ଦେଖ ସେସବୁ ମିଛ କାନା ଥୋଇଦେ ମୁଁ ତାଙ୍କୁ ନିର୍ଭର ଜବାବ ଦେଇଦେଇଛି ମୋ ନାଁ ବଧରା ହବ ବୁଝି ସୁଝି କାମ କର କହୁଛି
5: ତୁ ଆଉ କାହାରିକୁ ପଠା
3: କାହିଁ ତୁ କଣ କରିବୁ କି ମାସକୁ ପାଞ୍ଚ ଛଅ ଟଙ୍କା ଦରମା ପାଇବୁ ବର୍ଷେ ଛଅ ମାସ କାମ କଲେ କାଶୀ ଗୟା ବୃନ୍ଦାବନ ବୁଲିବୁ ଏସବୁ ଗନ୍ଧଉଛି ତତେ
5: ମୋ ସେ ତୀର୍ଥ ବ୍ରତ ଲୋଡ଼ା ନାହିଁ କି ମେଛ ବିହାରେ ପୋଇଲି ହେଇପାରିବିନି
3: ଗିଳିବୁ କୋଉଠି
5: ବାର ଦୁଆରେ ବୁଲି ଭିକ ମାଗିବି
3: ହଉ ହଉ ହଉ ସେଇଟା ହଉ ଗଲୁ ମୋ ଦ୍ୱାର ଯା ମୁଁ ଏଠି ଭୂତକୁ ପଶିବା ଲାଗି ସଦା ବ୍ରତ ରଖିବିନି
5: ଚାଲି ସକାଳୁ ମୁଁ ଚାଲି
6: ଆଚ୍ଛା ଖୁଡ଼ି ଏସବୁ କି କାଣ୍ଡ ଚାଲିଛି ଏ ବୟସରେ କେଉଁଠି ତୀର୍ଥବାସ କରି ପର ପାରିକି ପଥ ପରିଷ୍କାର କରନ୍ତ ନା ଶେଷକୁ ଏସବୁ ହୀନ ସଂସାର ଜଞ୍ଜାଳରେ ଘାଣ୍ଟି ହେଲ
7: ବଡ ଭାଗ୍ୟ ମୋର ଏ ଗରିବ ପଲାରେ ମୁଁ ବୃନ୍ଦାବନ ବିହାରୀ ରାଧା ମାଧବଙ୍କର ଦର୍ଶନ ପାଉଛି
6: ହଉ ଛାଡ଼ ସେସବୁ ପରମାର୍ଥିଆ କଥା ଶୁଣିବାକୁ ମୁଁ ଆସିନି ମୁଁ ବୁଝିବାକୁ ଆସିଛି ସତ କି ମିଛ ତୁମେ କାଳେ ଉଇଲ ମକଦ୍ଦମାରେ ଜବାବ ଦଉଛ
7: ହଁ ତୁମେ ଯେବେ ମିଛ ଜାଲ ଉଇଲଟା ଦାଖଲ କରିଛ ଗୋସି ମହାପ୍ରଭୁ ଓ ଓକିଲ ମାନେ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ମତେ ବାଧ୍ୟ ମିଥ୍ୟା ବୋଲି ପ୍ରମାଣ କରିବାକୁ ହବ ଏବଂ ସେ ଜାଲ ମଧ୍ୟ ଅତି ସହଜରେ ଧରା ପଡିଯିବ
6: ଆଚ୍ଛା ତମର ସେ ଗୋସି ମହାପ୍ରଭୁଟି କିଏ କୁହତ ସେଇ ସନ୍ଥ ବାବାଜୀ ତ
7: ହଁ ମୁଁ ତାଙ୍କୁ ଗୁରୁ ପଦରେ ଗ୍ରହଣ କରିଛି
6: ଆମର ସେ କୁଳଗୁରୁ ବାଚସ୍ପତି ମହାରାଜଙ୍କୁ ଏହାଦ୍ୱାରା ଅପମାନିତ କରୁନାହାନ୍ତି ଏ ଗୁରୁଦ୍ରୋହ ମହାପାପରେ ବଂଶ ରହିବ ତ
7: ଗୁରୁ ତ କାହାରି ଆଗରୁ ନଥାନ୍ତି ସମୟ ଓ ସୌଭାଗ୍ୟ ହେଲେ ଭଗବାନ କୃପା କରି ନର ଦେହରେ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି
6: ଛାଡ଼ ସେ ଗୁରୁ ଗୋଷ୍ଠୀ ମରନ୍ତୁ ବା ଚୁଲିକି ଯାଆନ୍ତୁ ମୋର ସେ ଚିନ୍ତା ନାହିଁ ତମେ ସେ ଉଇଲଟାକୁ ମଞ୍ଜୁର କରିବ ନା ନାହିଁ
7: ନା ତା କରିପାରେ ନା
6: ଆଚ୍ଛା ଇଦେ ମୋର ଜମିଦାରୀଟା ଆଭୁରି ତମର ଲାଭ
7: ବିଶ୍ୱପତିଙ୍କୁ ସିଂହାସନରେ ବସେଇଲି ସାରା ସୃଷ୍ଟି ତାଙ୍କର ସଂସାର ଜଣୁ ଯେତେ ଆଣିଲେ ମଧ୍ୟ ସେ ସଂସାରକୁ ସବୁ ନିଅଣ୍ଟ ସେଇଥିଲାଗି ତ ମୋ ଶରୀର ମୁଁ ଫାଳି ନେଲି
6: ଦେଖ ଖୁଡ଼ି ଯାହା କହୁଛ ଆଗ ପଛ ବିଚାରି ଚାରିଆଡକୁ ଭାବି କାମ କର ତମେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଯାଉଛ ଠେଙ୍ଗା ଧରିବାକୁ ମୋ ସାଙ୍ଗରେ ପାରିବ ତ
7: ମୋ ଉଦ୍ଦେଶ୍ୟ ଯେତେବେଳେ ମହତ ମୋ ଧ୍ୟାନ ଯେତେବେଳେ ନିଃସ୍ୱାର୍ଥ ଭାବରେ ଜଗତର କଲ୍ୟାଣ କରିବ ହାରିବାର କି କାରଣ ଥାଇପାରେ
6: ଏ ବୁଦ୍ଧି ଦଉଛି ତମକୁ ସେ ବୁଲା ବାବାଜୀ ତ
7: ଯିଏ ଦିଅନ୍ତୁ ମୁଁ ଜାଣେ ସେମାନେ ମୋର ହିତାକାଂକ୍ଷୀ
6: ଭାବିଛ ପରା ଆମେ କିଛି ଖବର ରଖିନା ଗୋଟେ ନେଙ୍ଗୁଟିଆ ବାବାଜୀ ସେ ପାଜି ଦିନା ମଙ୍ଗରାଜ ଆଉ ତାର ଗୁଣଭର ପୁଅ ସରୋଜ ବୁଦ୍ଧିରେ ପଡି ତୁମର ହିମତ ବଢିଯାଉଛି ନୁହେଁ ଆଚ୍ଛା ସେଗୁଡାକୁ ଦିନ ଦ୍ୱିପରେ ଜୋତାରେ ବାଡ଼େଇଲେ କେହି ଅଛି ନା ପିଠିରେ ପଡିବାକୁ ଦିନାକୁ ତ ଥାଳ ଧରେଇ ବାର ଦ୍ୱାର ବୁଲେଇ ସାରିଲିଣି ଆଉ ସେ ନେଙ୍ଗୁଟିଆର ହାର ମାଂସ କୋଉଦିନ କିମ୍ଭୀର ପାଟିକି ଯିବ ତାର ଥୟ ନାହିଁ
7: ହଉ ଯାହା ଯେତେବେଳେ କର୍ମରେ ଥିବ ହବ
6: କିନ୍ତୁ ଏଥିରେ ଦେଶ ଯାକ ତୁମ ନାଁରେ କି ବାଇଦ ବାଜୁଛି ଶୁଣିଛ ତ
7: ମାନ ଅପମାନକୁ ଭୟ ରଖି ଏସବୁ କରୁନାହିଁ ତୁମେ
6: ମନେ ମନେ ଭାବିଛ ତୁମକୁ ଶାସନ କରିବାକୁ କେହି ନାହିଁ
7: ହଉ ଯାହା ଯେତେବେଳେ କରିବାର କରିବ ଏଖଣି ତମେ ବିଦା ହୁଅ
6: ବିଦା ହେବି ପୁଣି ବିଦା ହେବି ମୁଁ କେବଳ ଖୁଡ଼ି ବୋଲି ବାହା କାମୁଡ଼ି ରହିଛି ନହେଲେ ଗୋଟିଏ ଧଡ଼ିବାଜ ଫେରନ୍ଦା ଆଉ ଗୋଟିଏ ନେଙ୍ଗୁଟିଆ କୁକୁର ନାପା କରନ୍ତି ନା ଏଠି ହେଇ ଫେର ଗୋଟିଏ କାହା ଝିଅକୁ କୋଉଠୁ ଟେକି ଆଣି ତିଲି ଖିଚିତା ଦବ ବୋଲି ଥୋଇଲାଣି
8: କାହିଁକି ଭଲ ଲୋକ ଘର ଝିଅଟାକୁ ଚିହ୍ନି ପାରୁନ କି ସାନ୍ତରା ବାବୁ ଟିକେ ଠିଆ ହୁଅ ତ ମୁଁ ବଳେଇ ଚିହ୍ନି ଦେବି ଯେ ଦେଖ ଦେଖ ଏ ଦାଢୁଆ ଛୁରୀ ଆଉ ମୁଁ ଅବଳା ନୁହେଁ ଦେଖିଛୁ ତ ସେଦିନ ମୋର କେତେ ଭାଇ କେତେ ଖଣ୍ଡା ବାଉଁଶ ନେଇ ତମ ରାଜବାସକୁ ଘେରିଗଲେ ଆଜି ମୁଁ ଚାମୁଣ୍ଡା ପ୍ରାୟ ଆସିଛି ଏଇ କ୍ଷଣି ଏଇଠାରେ ତମର ରକ୍ତ ଶୋଷିବାକୁ ତମର ମୁଣ୍ଡକୁ କାଟିଲେ ମୁଣ୍ଡ ମାଳ ପିନ୍ଧିବାକୁ ତମର ପେଟକୁ ଚିରି ଅନ୍ତ ନାଡର ମାଳ ଗଳେଇବାକୁ
3: ଶୋଭା ଶୋଭା ଡ୍ରାଇଭର ଡ୍ରାଇଭର
8: ଡ୍ରାଇଭର ସତ ଡ୍ରାଇଭରର ବାପର ଚାଳା ନାହିଁ ଯେ ମୋତେ ଆଜି ରୋକିବ ଚୁପ୍ କର ତ ସିଧା ସଡ଼କ ଠିଆ ହୁଅ ଟିକେ ହଲିଲେ ମରିବୁ ପଢ଼ ମୋ ପାଦ ତଳେ

0: ঘটনা ঘটিগলা অথচ মুহ আছে বিন্দু বিষয়ক জানিবানি নাই
1: জনাইবা প্রয়োজন ভাবি নথি
0: কারণে মহৎ লোকঙ্ক উপরে অত্যাচার মুখিতার কিছু প্রতিকার করিনথান্তি
1: কি প্রতিকার করিথান্তি
0: সমস্ত টাকা পরিশোধ করি তাকে মুক্ত করিথান্তি অন্তত উকিল ব্যারিস্টার দেই সমস্তকে খলাস করে দেই পারিথান্তি
1: সরোজ কি নিজের দুরাবস্থা বিষয়ে কহিছি কেবে
0: হয়ে তো লাজরে কিছু কহি পারি নাই তা বলি কি আমার কর্তব্য নাই কিছু সত মহৎ লোকঙ্কু উদ্ধার ন করলু যেবে কি ফল সেবা ধর্মর
1: বোধহয় জানো না মা দীনবন্ধুরাজ আমঠু কেতে উচ্চ স্তরর আর কেতে অধিক প্রভাব তাঁকর জনসমাজে ঋষি প্রাণ মহাপুরুষ
2: এই তো রাণী মা বেড়ে বিজে করছেন
0: ভাবুলি যেবে
2: না না না আপন রাজরানী মু জন সামান্য প্রজা আপন যিনি মো পাখকু না খবর পাইলা ক্ষণি মু আসি পৌঁছি যাবি
0: তোমাকে দেশান্তরী করিবে বলি এড়ে জাল দলিলটাই করি সেমানে শাবুকু ডিগ্রিটাকু লুচেই রখিথিলে এমি সে কিছু জানা নথিলা মতে সেই দলিল বড়রে সর্বস্ব নেই দাণ্ডরে ভিকারি করিলে সরস্বকু হাজতরে রখিলে মনটাকু কইবাকু গলে জীবনরে মারি দেলে টঙ্কা বলরে খণ্টঙ্কর দস্যুবৃত্তির বিজয় হেউছি সত্যর মথারে পদাঘাত করি অহংকারী মানে আনন্দরে নাচুচন্তি
2: সেটি লাগি ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই মা কিছু নাই কে হারুচি কে জন্মুচি সিদ্ধান্ত করিবা এরে সহজ নয় মা
0: শুনিলি নিজের ভারিতার মুখাগ্নি দেবা লাগি মধ্য অনুমতি মিলিল না
2: হাজতরে সে অছে বিচার তো শেষ হে নাই
0: দুইটা ফুটেই দেব কি দিও পা হেলে টিকে সেবা শুশ্রূষা করিব কি
2: অছি অছি সেই পুরোনা চাকর কালু মিয়া অছি প্রমাণ অভাবে সেই একা ছাড় পাই যাইছে